উঠতাছে, অবহমিত হায় নহিরে পশতায়ো, তাত বিচার যাহে মথরা, জগ তারণ কয়বতার বনায়ো, জপ্যো জন অর্জন দেব গুরু।